আকাশবাণী কলকাতা। আজ সোমবার, পয়লা আষাঢ় 1948 শকাব্দ, 22 জুন 2026 খ্রিস্টাব্দ, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 58 সেকেন্ড। আজ সূর্যোদয় 4:54, 13 সেকেন্ডে, সূর্যাস্ত 6:21, 57 সেকেন্ডে।

0: National Security Advisor Ajit Doval will chair the gathering, which brings together security chiefs from the blocs of 11 member countries. These include India, Brazil, China, Egypt, Ethiopia, Indonesia, Iran, Russia, Saudi Arabia, South Africa, and UAE. The meeting will focus on the theme Non-Traditional Security Challenges Confronting the World Today, with discussions centered on the rapidly evolving nature of national security threats and the role of new technologies in emerging security risks. Delegates will also examine cybersecurity, digital vulnerabilities, and artificial intelligence-driven threats. The National Testing Agency, NTA, will commence the UGC NET June 2026 examination from today. The national level eligibility test will be conducted in computer-based test mode until 30th of this month, in two shifts each day. The UGC NET exam is conducted for candidates aspiring to qualify for the Junior Research Fellowship, Assistant Professor positions, and admission to PhD courses. The NTA has advised candidates to download their admit cards and carefully verify all examination details. CBSE has commenced the release of Class 12 verification of issues observed and re-evaluation outcomes. In a statement, it said that the outcomes are being released in a phased manner, with over 87% of the total applications received was declared yesterday. The outcomes of the remaining applications will be made available in phases, and the entire process is expected to be completed soon. The status of application can be checked at results.digilocker.gov.in. In women's cricket, riding on an unbeaten 81 runs by Marie-Jeanne Kapp, South Africa defeated India by 6 wickets in a Group A match of ICC T20 World Cup in Manchester last night. Chasing a target of 159 runs set by India, South Africa scored 161 for 4 with 5 balls to spare. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা বিজ্ঞান ভিত্তিক আমন ধানের চাষ বলবেন মাধবচন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে ডায়াবেটিক রোগী কি খাবেন কি খাবেন না বলবেন ডক্টর রানা ভট্টাচার্য। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর সংকলনে মৌসুমি সোম মজুমদার। 8:05 নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী দাশগুপ্ত। 8:20 বাংলা কথিকা অগ্নিযুগের অনামীরা শুনবেন পারুল মুখোপাধ্যায়ের কথা বলবেন কৃষ্ণেন্দু দেব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী উস্তাদ আরশাদ আলী খান। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌলমী বাগ। বেলা 12:00 পৌরাতনী শিল্পী কাজল বিশ্বাস। দুপুর 12:15 লোকগীতি শিল্পী রমেশ চন্দ্র সরকার। 12:33 উনজমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল। অন্দর সংবাদ অতিথি লেখিকা বিতস্তা ঘোষাল উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রোরাঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ভূগোল পাঠদানে তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা ঘোষ সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ। সন্ধে 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান নতুন প্রতিভা অন্বেষণে ক্লাবের ভূমিকা সাক্ষাৎকারে জ্ঞানদা মান্ডি। লোকগীতি শিল্পী মতিলাল কিস্কু জলধর হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর বিষয় বর্ষাকালীন অড়হর চাষ থাকছে স্বপন কুমার সাময়ী সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। এছাড়া লবণাক্ত অঞ্চলে খারিফ ফসলের চাষ থাকবে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা।

রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়। অতিথি ডক্টর সৌভিক দুবে, সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন উস্তাদ আরশাদ আলী খান। 9:30 অনুরোধের আসর। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন, শিল্পী সমলতা বেরা। 10:45 পুরাতনী গান, শিল্পী কাজল বিশ্বাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী বিদুষী কল্যাণী রায়।

সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে সুরবাহার বাজিয়ে শোনাবেন শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 6:35 রামচরিতমানস, শুনবেন 149তম পর্ব। 6:45 ভজন, শিল্পী সোমলতা বেরা। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সৃজনী পাল। 8:30 নজরুল গীতি, শিল্পী শ্রীমন্তী দাস। 8:45 পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস। 9:00 লোকগীতি, শিল্পী রমেশ চন্দ্র সরকার। 9:10 রাসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সেরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরাবি, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শ্যামল লাহিড়ী। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী দাশগুপ্ত। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 6:30 গুলগুলশন, উপস্থাপনায় পুনম সিং। 7:10 মজদুর মণ্ডলীর আসর, শুনবেন ক্রাফটিং কোকোনাট বিষয়ে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শুভেন্দু বিকাশ বাগ। 7:30 দারবেন, উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 22 জুন সোমবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে সুরবাহার বাজিয়ে শোনাবেন শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। এখন শুনবেন রাগ বিলাসখানি তোড়ি।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে সুরবাহার বাজিয়ে শোনাচ্ছেন শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। এবারে শুনবেন রাগ গুনকেলি।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিতমানস, আজ শুনবেন 149তম পর্ব।

শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটা কিন্তু বলছে সকাল 7:10 হয়ে গিয়েছে, আর রোজকার মতন আজও রয়েছে যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠান, আর তার সঙ্গে আজ রয়েছি আমি, তোমাদের বন্ধু সৃজন। প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গল্প নিয়ে আসি আমরা, বলি যে আজকের দিনে কি কি হয়েছিল ইতিহাসের পাতায়। আর সেরকমই আজকেও বলবো যে ইতিহাসের পাতায় কি কি লেখা আছে আজকের দিনের নামে। তবে তার আগে এই সুন্দর একটা সকালের আড্ডা শুরু হোক একটা সুন্দর মিষ্টি গান দিয়ে। রইল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা তোমার জন্য, তারপর চট করে ফিরে আসছি আড্ডায়।

0: হ্যাঁ, সত্যি ভারী মিষ্টি এই সকাল। আর এই মিষ্টি সকালের মিষ্টি একটা আড্ডা শুরু করছি আজকের দিনে কি কি হয়েছে, মানে 22শে জুন কি কি হয়েছে সেই দিয়ে।
1: আজ এই দিনে
0: ১৮৮৯ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন রবীন্দ্র যুগের রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক, পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায়। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে তার প্রথম কাব্য কুন্দ, কিশলয়, পর্ণপুট, খুঁতকুড়া ও পূর্ণাহুতি বিশেষ প্রশংসা লাভ করে। সাহিত্যকর্মে অবদানের জন্য অনেক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাকে রংপুর সাহিত্য পরিষদে কবি শেখর উপাধি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তারিণী স্বর্ণ পদক ও সরোজিনী স্বর্ণ পদক, বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি, পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। ১৯০০ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও রাজনীতিবিদ গণেশ ঘোষ। তিনি চট্টগ্রাম যুগান্তর দলের সদস্য হয়েছিলেন। ১৯৩০ সালে 18ই এপ্রিল সূর্য সেন এবং অন্যান্য বিপ্লবীদের সঙ্গে তিনিও চট্টগ্রাম অস্ত্রাগার দখলে অংশ নেন। ১৯১২ সালে আজকের দিনেই জন্ম নেন বাঙালি লেখক ও বাংলা সাহিত্য পত্রিকা দেশের সাবেক সম্পাদক সাগরময় ঘোষের। ১৯৯৯ সালে তার মৃত্যুতে লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত শোক সংবাদে তাকে বাংলার সাহিত্য ব্যাঘ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ১৯৮৪ সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন তিনি। ডক্টর বিধান রায়কে নিয়ে লেখা একটি পেরেকের কাহিনী গ্রন্থের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে প্রথমবারের মতো নারায়ণ গঙ্গোপাধ্যায় পুরস্কারে ভূষিত করে। ১৯৮৬ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সর্বোচ্চ সম্মাননা দেশিকোত্তমেও ভূষিত করে। ১৯২২ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, আবহ পরিচালক এবং যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারা। সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে প্রায় 35টি হিন্দি ছায়াছবিতে কাজ করেছেন তিনি। ১৯৪০ থেকে ১৯৫০ পর্যন্ত সময়ে প্রায় 1 ডজন হিন্দি ছবির তিনি নিজে সঙ্গীত পরিচালনা করেন। ভি বালসারা সঙ্গীত জীবনে বহু সম্মান এবং পুরস্কার লাভ করেছেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হল ইন্দিরা গান্ধী পুরস্কার, রাজীব গান্ধী পুরস্কার, সত্যজিৎ রায় স্মৃতি স্মারক, হিউম্যানিটি মিশন পুরস্কার, কমলা দেবী রায় পুরস্কার, মোহর পুরস্কার, এরকম অনেক। ১৯৯০ সালে তিনি পশ্চিমবঙ্গের আলাউদ্দিন খাঁ পুরস্কার এবং সৃষ্টিশীল সঙ্গীতের জন্য ১৯৯৪ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেশিকোত্তম উপাধি দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি। ১৯৩২ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিখ্যাত অভিনেতা ও থিয়েটার শিল্পী অমরীশ পুরী। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি তিনি শ্যাম বেনেগল এবং গোবিন্দ নেহলানির মতন পরিচালকদের পরিচালিত শৈল্পিক ধারার চলচ্চিত্রেও সক্রিয় অভিনয় করেছেন। তিনি অভিনয়ের জন্য 3 বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। ১৯৬৩ সালে আজকের দিনেই জন্মান হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত বংশীবাদক রনু মজুমদার। ১৯৭৪ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি তার অভিনয়ের জন্য আরও

অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। মার্শাল ছবিতে তার ভূমিকার জন্য তিনি ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ডসে 2018 সালে সেরা আন্তর্জাতিক অভিনেতার পুরস্কারে ভূষিত হন। 1959 সালে আজকের দিনেই প্রয়াত হন নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন তিনি। 1976 সালে আজকের দিনেই প্রয়াত হন সংস্কৃত তন্ত্রপণ্ডিত ও দার্শনিক গোপীনাথ কবিরাজ। 1964 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। 1971 সালে তাকে সাহিত্য একাডেমি ফেলোশিপ প্রদান করা হয়। 2020 সালে আজকের দিনেই মারা যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি জ্যোতির্বিজ্ঞানী, লেখক ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞান বিচারক ডক্টর অমলেন্দু বন্দ্যোপাধ্যায়। কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রতিষ্ঠাতা এবং অধিকর্তা ছিলেন তিনি। আর আজকের দিনটা কিন্তু একটু বিশেষ, কারণ আজ হয়ে মানে আজ মানে এই 22শে জুন দিনটা আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে হিসেবে। সেই নিয়ে আজকে অনেক কথা হবে, তবে এই ছিল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনাগুলো। এখন তোমাদের জন্য রইল শুভমিতার কণ্ঠে আরও একটা মিষ্টি গান, তারপর আবার ফিরে আসছি আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি সৃজনী।

দিন যদি সৃষ্টিহীন কেটে থাকে তাহলে বরং চলো আজ আমরা একসঙ্গে পাড়ি দেব এক বিস্ময়কর জগতে, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছতে গিয়েও একটু থমকে যায়, যেখানে হাজার হাজার পাখির ডাক মিশে যায় ঝর্ণার কলকল শব্দে, যেখানে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা লতা, প্রত্যেকটা ফুল আর প্রত্যেকটা প্রাণ যেন এক অদৃশ্য সুরে বাঁধা। একবার চোখ বন্ধ করে ভাবো দেখি, তুমি দাঁড়িয়ে আছো একটা ঘন অরণ্যের ভেতর, মাথার উপর অনেক উপরে বিশাল বিশাল সব সবুজ গাছের ছাউনি, পাতার ফাঁক গলে সূর্যের আলো চিকচিক করে নেমে আসছে, কোথাও একঝাঁক রঙিন প্রজাপতি উড়ে গেল, কোথাও দূরে কোনো এক অচেনা পাখির ডাক শোনা যাচ্ছে, বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ, একটু পরেই শুরু হলো মিহি বৃষ্টি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বৃষ্টির অনেক ফোঁটাই কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই গাছের পাতায় আটকে যাচ্ছে। কি যাবে নাকি? এ যেন প্রকৃতির নিজের হাতে গড়া এক বিশাল জীবন্ত রাজ্য, আর সেই রাজ্যের নাম রেইন ফরেস্ট। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে প্রায় সারা বছরই প্রচুর বৃষ্টি হয়, উষ্ণ আবহাওয়া, আর্দ্র পরিবেশ আর অবিশ্বাস্য রকমের জীব বৈচিত্র্য, এই তিনটে মিলেই কিন্তু গড়ে ওঠে রেইন ফরেস্ট। সাধারণভাবে বছরে প্রায় 2000 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হয়, এইরকম জায়গাগুলোতেই কিন্তু এই রেইন ফরেস্ট দেখা যায়। পৃথিবীর স্থলভাগের খুব অল্প অংশ জুড়ে রয়েছে এই রেইন ফরেস্ট। কিন্তু বিস্ময়কর বিষয়টা কি বলতো, পৃথিবীর পরিচিত উদ্ভিদ বা প্রাণী যে সমস্ত প্রজাতি রয়েছে তার অর্ধেকেরও বেশি এই বনগুলোর ওপর নির্ভরশীল। সেই ক্ষুদ্র পোকা হোক বা বিশাল কোনো স্তন্যপায়ী প্রাণী, অর্কিড হোক বা মহিরুহ, অসংখ্য জীবের নিরাপদ আশ্রয়স্থল এই অরণ্য। তাই অনেকে এই রেইন ফরেস্টকে বলেন পৃথিবীর জীব বৈচিত্র্যের ভাণ্ডার। কিন্তু কথা হচ্ছে, আজ আমি খামোখা রেইন ফরেস্টের কথা বলছি বা কেন? হ্যাঁ বলছি, তার কারণ একটু আগেই তোমাকে বললাম যে আজ ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে। আমরা প্রায় বলি যে গাছ আমাদের অক্সিজেন দেয়, কথাটা তো সত্যি, কিন্তু রেইন ফরেস্টের গুরুত্ব তার থেকে অনেক বেশি। এই বনভূমি জলচক্রকে নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে, বিপুল পরিমাণ কার্বন শোষণ করে জলবায়ু পরিবর্তনের গতিটা একটু স্লো করে, এবং অসংখ্য নদীর উৎসভূমিকে দেয় সুরক্ষা। পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় এদের অবদান সত্যি গুণে শেষ করা যাবে না। এই কারণেই প্রত্যেক বছর 22শে জুন পালন করা হয় বিশ্ব রেইন ফরেস্ট দিবস। আর এই দিবসের উদ্দেশ্য একটাই, মানুষকে মনে করিয়ে দেওয়া যে রেইন ফরেস্ট কেবল কিছু গাছের সমষ্টি নয়, এটা পৃথিবীর প্রাণ স্পন্দন, আমাদের অস্তিত্বের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। ভাবো তো, যদি কোনোদিন পৃথিবীর সব রেইন ফরেস্ট হারিয়ে যায় তাহলে কি হবে? হয়তো অনেক প্রাণীর নাম শুধু বইয়ের পাতাতেই থাকবে, কত নদী শুকিয়ে যাবে, বৃষ্টির ছন্দ বদলে যাবে, জলবায়ু আরও অস্থির হয়ে উঠবে, আর তার প্রভাব পড়বে কৃষি, খাদ্য, স্বাস্থ্য সমস্ত কিছুর ওপর। অর্থাৎ রেইন ফরেস্টের গল্প যে শুধু বনভূমির গল্প তা কিন্তু নয়, এটা আমাদের নিজেদের গল্প, নিজেদের ভবিষ্যতের গল্প। আর এই গল্প আরও কিছুক্ষণ হবে, রয়েছি আমি তোমার সঙ্গে, আর এখন থাক রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা তোমার জন্য।

আচ্ছা, তুমি কি জানো যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান বা ওষুধ ব্যবহার করা হয়, তার যে সমস্ত উপাদান সেগুলো প্রথম খুঁজে পাওয়া গেছে রেইন ফরেস্টের উদ্ভিদ থেকে। বিজ্ঞানীরা এখনও বিশ্বাস করেন যে এই অরণ্যের বহু গাছের ভিতরে এমন অনেক রাসায়নিক উপাদান লুকিয়ে আছে যেগুলো ভবিষ্যতে নতুন ওষুধ আবিষ্কারে সাহায্য করতে পারে। অথচ বন উজাড়ের ফলে আমরা হয়তো সেই সম্ভাবনাগুলোকেই একেবারের জন্য হারিয়ে ফেলেছি। প্রকৃতির এই অপার সম্পদকে আমরা অনেক সময় শুধু ভাবি যে কাঠের উৎস, তাই না? কিন্তু একটা পূর্ণবয়স্ক গাছের মূল্য কি শুধু তার কাঠে? সে তো ছায়া দেয়, মাটি ধরে রাখে, পাখির বাসা হয়, বাতাসকে নির্মল করে, জলচক্রকে সচল রাখে এবং অগণিত প্রাণের আশ্রয় গড়ে তোলে। এই কারণেই বলা হয় একটা বন কাটা মানে শুধু কিছু গাছ কেটে ফেলা নয়, একটা সম্পূর্ণ জীব জগতের ভারসাম্যে আঘাত করা। আজকে বলবো রেইন ফরেস্টের অজানা গল্প, তার বিস্ময়, তার সৌন্দর্য, তার সংকট এবং তাকে রক্ষা করার আমাদের দায়িত্বের কথা। জানবো পৃথিবীর

বিভিন্ন প্রান্তের বৃষ্টি অরণ্য, ভারতের রেন ফরেস্ট, সেখানে বসবাসকারী মানুষ, প্রাণী এবং উদ্ভিদের কথা জানব। কেন এই বনকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। আচ্ছা, এই যে রেন ফরেস্ট, এই শব্দটা শুনলে সবার আগে তোমার মনে প্রথমে কি ভেসে ওঠে? অ্যামাজন, কঙ্গো, আকাশ ছোঁয়া সব গাছ যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছতে লড়াই করে, কুয়াশায় ঘেরা জাদুকরী কোনো অরণ্য, তাই না? হ্যাঁ, রেন ফরেস্ট ঠিক তেমনই যেমনটা তুমি মনে মনে ভেবেছ, যেখানে বছরের প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় আর যেখানে জীবন স্পন্দিত হয় তার আপন গতিতে। আমরা যারা এই শহরের কংক্রিটের খাঁচায় বন্দি, যাদের সকাল শুরু হয় গাড়ির হর্ন আর ধোঁয়া দিয়ে, তাদের কাছে রেন ফরেস্ট হয়তো একটা লাক্সারি বা দূরের কোনো রূপকথার মতো, কিন্তু সত্যিটা হলো এই যে তুমি আজকে সকালে অক্সিজেন নিয়ে ঘুম থেকে উঠছো, তার একটা বড় অংশ কিন্তু তৈরি করে দিচ্ছে এই রেন ফরেস্টগুলো। অথচ আমরা অজান্তেই প্রতিদিন তাদের হারিয়ে ফেলছি। আমরা সবাই জানি যে অ্যামাজন পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট, কিন্তু আমরা কি এটা জানি যে পুরো পৃথিবীর স্থলভাগের মাত্র 6-7% জুড়ে রয়েছে এই রেন ফরেস্টগুলো? অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর অর্ধেকেরও বেশি পশু পাখি, গাছপালা বা কীটপতঙ্গ বাস করে শুধু এইটুকু জায়গার মধ্যে। একেই বলে আসল জীব বৈচিত্র্য। আর একটা মজার বিষয় বলি তোমায়, আমরা যারা চকলেট লাভার কিংবা যাদের সকালে এক কাপ গরম কফি না হলে চোখ খুলতেই চায় না, আমরা এটাও জানি না যে এই কফি, চকলেট, কলা কিংবা দারুচিনি ভ্যালির মতন, ভ্যানিলার মতন যে মশলাগুলো, সেগুলোর আদি বাড়ি কোথায়। হ্যাঁ, এগুলো সবই কিন্তু রেন ফরেস্টের উপহার। শুধু তাই নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের যে ওষুধগুলো তৈরি হয় তার প্রায় 25% উপাদান কিন্তু আসে এই রেন ফরেস্টের গাছগাছালি থেকে। অথচ আমরা এই বিরাট উদ্ভিদের মাত্র 1% এখনো পর্যন্ত ভালোভাবে ল্যাবে পরীক্ষা করতে পেরেছি। ভাবো দেখি কত শত রহস্য আর জীবনের চাবিকাঠি এখনো লুকিয়ে আছে ওই গহীন বনে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, প্রতি মিনিটে, হ্যাঁ ঠিকই শুনছো, প্রতি মিনিটে আমরা প্রায় 40টা ফুটবল মাঠের সমপরিমাণ বনাঞ্চল ধ্বংস করছি। না, আটকে ওঠার কিছু নেই, হয়তো তুমি আমি করছি না, কিন্তু আমাদের মতোই অনেক সাধারণ মানুষ যারা, তারা করছে। আর তারা আমরা কি করছি, আমরা কিন্তু শুধুমাত্র গাছ কাটছি না, আমরা প্রতিদিন হাজার হাজার চেনা অচেনা প্রাণীকে গৃহহীন করছি, চিরকালের জন্য বিলুপ্ত করে দিচ্ছি। আমরা আসলেও কি বুঝে উঠতে পারছি যে কতটা আত্মঘাতী হয়ে উঠেছি আমরা? এই নিয়ে ততক্ষণ বরং তুমি একটু ভাবো, আর আমি ততক্ষণ তোমাকে শুনিয়ে দিই ভূমি থেকে একটা সুন্দর গান, তারপর আবার ফিরে আসছি আড্ডায়।

তাহলে বোধহয় খুব বেশি দিন আমরাও টিকে থাকতে পারবো না। আচ্ছা, তোমার মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসতে পারে যে অ্যামাজন বা কঙ্গোর কথা যে বলছিলাম, সেসব তো আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, বোর্নিও সুমাত্রার বনও অনেক দূরে, তো ওখানে গাছ কাটলে আমাদের ব্যক্তিগত জীবনে কী বা এসে যায়, তাই না? উত্তরটা হলো, পরিবেশের কোনো সীমানা বা পাসপোর্ট ভিসা তো হয় না। এই রেন ফরেস্টগুলোকে বলা হয় পৃথিবীর কার্বন সিঙ্ক, মানে মানুষের তৈরি করা যে কোটি কোটি টন বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, এরা সেগুলো শুষে নেয় আর তার বদলে আমাদেরকে দেয় বিশুদ্ধ অক্সিজেন। আজ যে আমরা ভারতে বা এই উপমহাদেশে প্রতি বছরের তীব্র দাবদাহ বা হিট ওয়েভ দেখছি, অসময়ে বন্যা দেখছি, ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখছি, এগুলো কেন হচ্ছে? কারণ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা বাড়ার মূল কারণ এই কার্বন, যেগুলো শুষে নেওয়ার ক্ষমতার মানে যে এত পরিমাণে তৈরি হচ্ছে, সেই গাছ বা বনগুলো আর এগুলো শুষে নিতে পারছে না। তাই একবার ভাবো যে অ্যামাজন যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীর জলবায়ু এমন একটা জায়গায় পৌঁছবে যেটাকে আর হয়তো কোনোদিন ঠিক করা যাবে না। কিন্তু শুধুমাত্র অত দূরে নয়, আমাদের এশিয়াতেও রেন ফরেস্ট আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি আমাদের দেশের চিরহরিৎ বনাঞ্চলগুলোও এর অংশ। কিন্তু পাম অয়েল বা সস্তা কাঠের লোভে এই বনগুলো পুড়িয়ে সাফ করা হচ্ছে। তাহলে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করার আছে? আমরা তো আর অ্যামাজনে গিয়ে তাদের হাত থেকে করাত কেড়ে নিতে পারবো না। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে পাম অয়েলের তৈরি যে সমস্ত পণ্য, সেগুলোর ব্যবহার কমাতে পারি, কাগজের অপচয় কমাতে পারি, কারণ কাগজ তো আসছে গাছ থেকেই, জল, বিদ্যুৎ, এগুলোর অপচয়টাও কমাতে পারি। এসব অভ্যাসই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সবচেয়ে বড় কথা, আমাদের চারপাশে যতটুকু জায়গা আছে, হয়তো খুব সামান্য, কিন্তু তাকে সবুজ করে তুলতেও তো পারি। শুধু তাই নয়, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা ছড়িয়ে দেওয়াও তো আমাদেরই দায়িত্ব। বাড়ির ছোটদের গাছের গুরুত্ব বোঝানো, বন্ধু পরিজনকে সচেতন করা এবং পরিবেশ রক্ষার উদ্যোগে অংশ নেওয়া, এসব কাজও তো সমান মূল্যবান। আজ পৃথিবীর নানান প্রান্তে অসংখ্য মানুষ, বিজ্ঞানী, বনকর্মী এবং স্বেচ্ছাসেবী রেন ফরেস্ট রক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টাকে সফল করতে সাধারণ মানুষের সচেতনতাই কিন্তু হতে পারে সবচেয়ে বড় শক্তি। তাই আমরা পৃথিবীকে যেমন পেয়েছি, তার চেয়ে আরও একটু বেশি সবুজ, একটু বেশি সুন্দর করে যদি আমরা আগামী প্রজন্মের হাতে তুলে দিই, তাহলে সেটা বোধহয় খুব একটা খারাপ নয়, উল্টে ভারী গর্বের একটা বিষয়। তাই এই যে বিভিন্ন টুকটাক উপলক্ষ অনুযায়ী আমরা দু চারটে গাছ একটু লাগাতেই পারি, কিংবা প্রিয়জনের কোনো বিশেষ দিনে তাকে একটা গাছ উপহার দিতে পারি, যারা করেন তারা তো সত্যিই প্রশংসার দাবি করেন, কিন্তু যারা করেন না তারা একবার করে দেখতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে, বেশ কিছুটা ভালো লাগবে। হাতে হাত রেখে যদি এগিয়ে আমরা সবাই না আসি, তাহলে এই লড়াইটা চালিয়ে যাওয়াটা একটু কঠিনই বটে। তাই তুমিও এসো বন্ধু, হাতে হাত রাখো আর এই লড়াইয়ে নাম লেখাও। রইল সোমলতা আর উজ্জয়িনীর কণ্ঠে এই গানটা তোমার জন্য।

হ্যাঁ, এই সবাইকে হাত লাগাতে হবে, তবেই সমস্যার সমাধান হবে। ঘড়ির কাঁটা তার আপন গতিতে এগিয়ে চলেছে, আর সেই সঙ্গে জানান দিচ্ছে যে আমরা আজকের এই বিশেষ দিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ বিশ্ব রেইন ফরেস্ট দিবসে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় তোমাকে জানালাম অনেক কিছু এই রেইন ফরেস্টের ব্যাপারে, কত গল্প করলাম। কিন্তু অনুষ্ঠানটা এই মানে শেষ পর্যায়ে এসে শেষ করার আগে চলো বরং একটু বুক ভরে শ্বাস নিই সবাই। কি নিয়েছো? এই যে ফুসফুস ভরে আমরা বিশুদ্ধ অক্সিজেনটা নিলাম, এর জন্য কি আমাদের কোনো ট্যাক্স দিতে হলো, কোনো বিল দিতে হলো কি? না তো, কারণ এই পরম উপহারটা একদম বিনামূল্যে আমাদের দিয়ে যাচ্ছে ওই হাজার মাইল দূরের রেন ফরেস্ট আর আমাদের চারপাশের প্রকৃতি। কিন্তু আমরা প্রতিদানে তাদের কি দিচ্ছি? শুধু কুঠারের আঘাত আর ধোঁয়াশা? না, সেটা তো কাম্য নয়। একটা প্রবাদ আছে, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে পৃথিবীটা উত্তরাধিকার সূত্রে পাইনি, বরং আমরা এই পৃথিবীটা আমাদের সন্তানদের কাছ থেকে ধার নিয়েছি। ভেবে দেখো তো একবার যে আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে

একটা মরুভূমি তুলে দিতে যাচ্ছি না যেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে? যেখানে এই যে রেন ফরেস্টের গল্প আজকে আমি তোমাদেরকে বললাম সেগুলো শুধু রূপকথার বইয়ে থাকবে, কিংবা কোনো ভিডিওতে বন্দি একটা দৃশ্যের মতন থাকবে। আমরা হয়তো ভাবি যে আমি তো একা, আমি কী বা করতে পারি একা একা, কিন্তু ওই যে কথাই আছে যে বিন্দু বিন্দু দিয়েই মহাসাগর তৈরি হয়, তাই না? আজ বিশ্ব রেন ফরেস্ট দিবসে বরং চলো আমরা বড় বড় পলিসির কথা বাদ দিই, তারা নিজেদের মতন যা করবে মঙ্গলের জন্য তা তো ভালোই, আমাদের জীবনযাত্রায় আমরা বরং কয়েকটা খুব ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করি। আজকের পর থেকে আমরা যখনই কোনো কাগজ ব্যবহার করব, মনে রাখব যে এর জন্য কোনো একটা রেন ফরেস্টের কোনো একটা ডাল কিন্তু কাটা পড়েছে। যে কাগজের অপচয় আমরা করছি সেগুলোর জন্য কিন্তু ওদের সাফার করতে হচ্ছে, তাই সেটা আমরা বন্ধ করব। আমরা যখন শপিং করতে যাব চেষ্টা করব যে পাম অয়েল বা বনাঞ্চল ধ্বংস করে তৈরি যে সমস্ত পণ্যগুলো বাজারে আছে সেগুলো একটু এড়িয়ে চলতে, প্লাস্টিকের ব্যবহার যতটা পারি একটু কমাই, কারণ এই প্লাস্টিকগুলোই তো ঘুরে ফিরে মাটিকে বিষাক্ত করছে, নদী হয়ে সমুদ্রে গিয়ে জলজ পরিবেশ ধ্বংস করছে। আর সবচেয়ে বড় কথা, আজই বাড়ি ফিরে বারান্দায় ছাদে বা উঠোনের এক কোণে অন্তত ছোট্ট একটা চারা গাছ লাগাই শুধু, তবে যে লাগিয়ে দিলাম তারপর আর ফিরে তাকালাম না তেমনটা নয়। একটা সন্তানকে যেভাবে ভালোবেসে আমরা বড় করি সেই চারা গাছটাকেও আমরা ঠিক তেমন যত্ন করব। তোমার বাড়ির ওই ছোট্ট সবুজ পাতাটাও কিন্তু এই পৃথিবীর বিশাল জলবায়ু চক্রের একটা অংশ। প্রকৃতি মানুষকে ছাড়াও কিন্তু কোটি কোটি বছর সানন্দে টিকে থাকতে পারবে, কিন্তু মানুষ কি পারবে? মানুষ প্রকৃতিকে ছাড়া এক সেকেন্ডও পারবে না। রেন ফরেস্টের বাঁচা মরার উপর কিন্তু নির্ভর করছে আমাদের এই মানবজাতির টিকে থাকা, তাই এসো পৃথিবীকে একটু ভালোবাসতে শিখি। আজকের মতন তোমার বন্ধু সৃজনীর এবার বিদায় নেবার পালা। এই আশা নিয়েই আমি বিদায় নিচ্ছি যে আগামীকাল যখন সূর্য উঠবে আমরা প্রত্যেকে আমাদের চারপাশটাকে আরেকটু বেশি ভালোবাসব, আরেকটু সবুজ আর আরেকটু সুন্দর করে তুলব। তাহলেই আমাদের পৃথিবীটা দেখবে আবার সুস্থ সুন্দর হয়ে উঠবে। আবার আড্ডা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গাছকে অবশ্যই ভালোবাসতে থেকো। তবে এখানেই শেষ নয়, বেলা 11টায় কিন্তু পৌলমী আর ব্রতদীপ থাকবে যুব মঞ্চের অনুষ্ঠান নিয়ে, আর 12টায় মৈত্রীতে থাকবে অন্বেষা অল্প অল্প গল্প কথা নিয়ে, সেগুলোও কিন্তু একদম মিস করো না। তাহলে আজকের মতন টাটা।

নজরুল গীতি শুনলেন শ্রীমন্তী দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন পুরাতনী গান, শিল্পী কাজল বিশ্বাস। রামনিধি গুপ্তের রচনা।

রামনিধি গুপ্ত রচিত পুরাতনী গান শুনলেন কাজল বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন লোকগীতি, শিল্পী রমেশচন্দ্র সরকার।

0: দাশগুপ্ত, অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোনো দিশা দেখাবে সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন,
1: মানুষ একটা বিরাট বড় পরিবর্তন চাইছে। আমাদের ভান্ডারে কতটা টাকা আছে সেসব ভেবেচিন্তেই পুরো একটা ব্যালেন্স করে একটা করতে হচ্ছে, কিন্তু তার দিশা আমরা দেখাবো। যতটাই করতে পারি এই বাজেটে করব, আর সামনের দিনে কি করতে চাইছি সেটা একটু বিস্তারিতভাবে ওটা আমরা উল্লেখ করব।
0: রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষও কর্মসংস্থান কৃষিকাজের উন্নতির দিকে নজর দেওয়া উচিত বলে উল্লেখ করেছেন তাঁরা।
2: চা শিল্প হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মেন, এবং উত্তরবঙ্গে তার একটা বিশাল ইকোনমি তার উপরে ডিপেন্ড করছে। আমাদের যে ইলেকট্রিসিটি ট্যারিফ, সেই ট্যারিফটা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে আকাশ পাতাল তফাত। সেটা যেন দিনের দিন আমাদের কস্ট অফ ইনপুট বেড়ে যাচ্ছে সেটাকে যেন দেখা হয়। একটা ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপারে যেন প্রি বাজেটে আমরা সেটার একটা কোনো স্পেশাল কিছু ইনসেন্টিভ প্যাকেজ যদি করা হয় তাহলে চা শিল্পটা আরও উন্নতি হবে।
0: রাজ্য বাজেটে ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রেখেছে সরকারি কর্মীরা।
3: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
0: নির্বাচনের আগে ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে পালন করা হবে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আশা প্রকাশ করেছেন। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এগুলি তাঁর দলের দাবি বলে মন্তব্য করেছেন অধীরবাবু।
4: এই পার্টি ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, সেই নির্বাচনী ইস্তেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাজারে তার প্রতিফলন দেখতে চাই। বাজারে যদি তার প্রতিফলন না থাকে তাহলে আমরা বলবো মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে ধোকাধারী করেছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকের বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরের সেচ দপ্তরের অতিথিশালাকে জন্য বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল ওই অতিথিশালা ঘুরে দেখেন। জনতার দরবারের জন্য পরিকাঠামোয় সামান্য পরিবর্তন প্রয়োজন বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা সৈজাল কাণ্ডে উদ্ধার হওয়া রেজলিউশনের কপি আসল না নকল এবার তা নিয়েও তদন্ত করবে সিআইডি। 20 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে রেজলিউশন কপি নিয়ে যান সিআইডি তদন্তকারীরা। প্রাক্তন মন্ত্রী সিআইডিকে জানিয়েছিলেন যে একজন বাদে বাকি বিধায়করা সকলেই সই করেছিলেন রেজলিউশনে। সেই সইগুলো আসল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের প্রয়োজনে আরও বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রের খবর। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতরাতে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। গতকাল বিকেলে কেপলট ঠাকুরান নদী সংলগ্ন এলাকায় তার দেহ ভাসতে দেখা যায়। কলকাতা পুরসভা শহরের সুরাবর্তী অ্যাভিনিউ নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার এই ঐতিহাসিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, রাজ্যে এখন প্রকৃত নায়কদের স্মরণ ও ভুল সংশোধন করার এবং সম্মান জানানোর সময় এসেছে। সুরাবর্তী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এক বিবৃতিতে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কংগ্রেসও এই পদক্ষেপের সমালোচনা করে একে ইতিহাস বিকৃতি বলে উল্লেখ করেছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণ চলেছে। আগামী 7 দিনে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন,
5: এমনিতে মনসুন ট্রফ, যেটা সিজনাল ট্রফ, সেটা মোটামুটি ভাবে পাঞ্জাব থেকে শুরু করে আর বিহার অবধি অবস্থান করছে, ইউপি এবং হরিয়ানার মধ্যে দিয়ে। এছাড়াও আরেকটি ওয়েস্টার্লি ট্রফ, যেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে, সেটা অবস্থান করছে বিহার থেকে আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অবধি। এই যে সিনপটিক সিচুয়েশন, এর ফলে প্রচুর ময়েশ্চার প্রবেশ করছে বে অফ বেঙ্গল থেকে, এবং এর ফলে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো বঙ্গেই বৃষ্টি হচ্ছে।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল রাগ ভীম পলাশী, গিয়েছেন শ্যামল লাহিড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে

0: at 2:30 a.m. later tonight. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী দাশগুপ্ত।

শুনলেন নজরুল গীতি ইন্দ্রাণী দাশগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই উর্বশী।

0: এখন মজদুর মণ্ডলীর আসর।
1: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন শিল্প সংলাপের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা

0: ছোট বড় শিল্প নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। আলোচনায় অংশগ্রহণ করতে অনেক অতিথি আমাদের আকাশবাণী স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকেন, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন শিল্পীকে, শুনব তার শিল্পকর্মের কথা। তার আগে জানব তার এই শিল্পকলা তিনি কিসের ওপর ফুটিয়ে তুলছেন, ফেলে দেওয়া নারকেল মালার ওপর। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা সবাই জানি নারকেল আমাদের প্রাত্যহিক জীবনে একটি জনপ্রিয় ফল। এই ফলের গুণাগুণ যেমন আছে, তেমন এই ফল বিভিন্ন রকম পুজো অনুষ্ঠানেও ব্যবহৃত হয়। ব্যবহারের পর নারকেল মালা আমরা ফেলে দিই, কিন্তু আমাদের আজকের শিল্পী সেটাও হতে দিচ্ছেন না। সেই নারকেল মালা ঘষে মেজে তিনি তৈরি করছেন নানা রকম জিনিস। তার মুখ থেকেই শুনে নেব তার এই অসাধারণ শিল্পের গল্প।
1: আজকে আমরা কথা বলবো যে জিনিসটা আমরা ফেলে দিই, নারকেলের মালা। সেই নারকেলের মালা দিয়ে কি কি তৈরি করা যায়, এর জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: আচ্ছা, নারকেলের মালা আমরা সাধারণত ফেলে দিই, নারকেলের শাঁসটা বের করে, তারপর যেমন আমরা ছোবড়াগুলো ফেলে দিই, ঠিক সেভাবে নারকেলের মালাও ফেলে দিই। নারকেলের মালা দিয়ে আমরা কি কি করতে পারি,
2: এটা বলতে গেলে আমি একটুখানি পেছন দিক দিয়ে দু একটা কথা বলে নিয়ে আসছি। যেহেতু আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে, মানে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করছি, ব্যবহার করার পর ফেলে দিচ্ছি, সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি।
1: আচ্ছা।
2: যেমন শসের বোতল দিয়ে বোতল তরঙ্গ, দরজা জানলার যে কাঁচ হয় সেই কাঁচ কেটে কাঁচ তরঙ্গ, টেরাকোটা মানে আমাদের ঘরের ছাদে যে পোড়ামাটির টালি যেগুলো লাগানো হয় সেইটা কেটে টালি তরঙ্গ, এই ধরনের বিভিন্ন, যেরকম প্লাস্টিক বোতলের উপরে আমার করা আছে। তো এগুলো যখন করতে পেরেছি, এগুলো সব কিন্তু হচ্ছে বাজানোর জন্য।
1: আচ্ছা।
2: এরপরে কি হলো, এই নারকেলের মালা দিয়ে আমি কিছু শোপিস তৈরি করব বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করব, এটা কোনদিন আমার মাথায় ছিল না।
1: বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বলতে গেলে সঙ্গীতের যন্ত্রপাতি, মানে
2: সঙ্গীতের, একদম। হ্যাঁ, যেহেতু আমি সঙ্গীতের সাথে যুক্ত, সেই হিসাবে নারকেলের মালা দিয়ে যে যে ইনস্ট্রুমেন্ট তৈরি করা সম্ভব আমি সেগুলো সব চেষ্টা করেছি করার। যেরকম ধরুন আমি কয়েকটা বলি নাম, তবলা, একদম হুবহু তবলা যেরকম দেখতে, তার চামড়া যেভাবে কেটে লাগানো হয়, তারপর একটা গাব থাকে সেরকম গাব একই, কিন্তু কি হয় ওই তবলাটা বাজবে, আর এই তবলা খুব বেশি হলে আপনি আঙুল দিয়ে একটু টুংটুং করতে হবে, এর বেশি কিন্তু কিছু হবে না।
1: আচ্ছা, মানে এটা শোপিস হিসেবে,
2: শোপিস হিসেবে ঘরে সাজিয়ে রাখার জন্য। সেতার, তানপুরা, দিলরুবা, এসরাজ, পাঞ্জাবের অধিকার, ঘরানার অধিকার মানুষজন বেশি বাজায় যে আরেকটি ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে তাউস অথবা মৌরিবিনা।
1: আচ্ছা,
2: ঠিক আছে।
1: তাছাড়া এমনি আপনার বাংলা ঢোল বা এই ছোটখাটো জিনিসগুলো,
2: এগুলো তো আছেই, যেরকম বাংলা ঢোল বলুন, তারপরে খোল যেটা হয় খোল, তারপরে আপনার সরস্বতী বীণা, তারপরে যারা তবলা বাজায় তারা কিন্তু তবলা তরঙ্গও বাজায়, দেখবেন তবলা তরঙ্গ আমার করা আছে। মানে আমার মূল লক্ষ্য হচ্ছে যে নারকেলের মালা দিয়ে যে যে ইনস্ট্রুমেন্ট তৈরি করা সম্ভব আমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই করছি।
1: আচ্ছা, মানে আপনি তৈরি করছেন, শোপিস হচ্ছে, বাণিজ্যিকভাবে কতটা এটা উপযুক্ত,
2: এগুলো করব বা এগুলো বিক্রি করব, এসব আমার মাথায় কিছু ছিল না। প্রাইভেট ফার্মে চাকরি করতাম আর আমার হবি ছিল ফেলে দেওয়ার জিনিস দিয়ে ইনস্ট্রুমেন্ট তৈরি করব। কিন্তু এই লকডাউনের সময় থেকেই আমার এই মাথায় আসে যে এই নারকেলের মালা দিয়ে আমি বেশ কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করব। আর একটা বলে রাখি, আমার কিন্তু এগুলো কারোর কাছে শেখা না, আমি আমার নিজের থেকেই যেটা যখন মনে হয়েছে সেটা করেছি।
1: এটা একটা আর্টিস্টিক ভিউ, আপনার নজর থেকে এটা দেখতে এরকম হওয়া উচিত, এটা দেখতে এই হচ্ছে, তো সেটা বাজারে কেমন চলছে, আপনি কি বিক্রি করছেন না সবই আপনার বাড়িতেই রয়েছে?
2: প্রথম দিকে ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় দিতাম, তারা খুব ভাওয়া দিত, আর দেখলাম যে একটা ডিমান্ড আসছে, মানে সবাই কিনতে চাইছে।
1: আচ্ছা, কবে থেকে শুরু করেছেন
2: এইটা? করলাম আমাদের প্রথম যখন লকডাউন হয় 2020-এ মার্চ, সেই সময় যখন আমাদের লকডাউনটা হয়ে গেল, আমরা সব শিল্পীরা বসে গেলাম, আমরা শিল্পী কেন সাধারণ মানুষও সবাই বসে গেছিল, তখন আমার মনে হয়েছিল যে আমি এখন ঘরে বসে তাহলে কি করবো, আমাকে কিছু একটা করতে হবে। তখন ওই নারকেলের মালার উপরে আমি এক্সপেরিমেন্ট

0: শুরু করলাম। তো এই করতে করতে একদিন মনে হলো যে স্ত্রীকে বললাম যে দেখো একটু নারকলের নাড়ু নাড়ু খেতে ইচ্ছা করছে, তো বললো ঠিক আছে তুমি বাজার থেকে এটা নারকল কিনে নিয়ে এসো। তো তার আগে কিন্তু আমার নারকল সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না ইনস্ট্রুমেন্ট তৈরি করব। এই যখন বাজারে গেছি তো বাজারে গিয়ে একটা নারকল দেখলাম যে আরে এই নারকলের শেপটা পুরো বাংলা ঢোলের মতন।
1: আচ্ছা,
0: বাংলা ঢোল মানে আমি বলে দিচ্ছি আপনাকে, গোপী গাইন বাঘা বাইন আমরা দেখেছি সেখানে রবি ঘোষ যেটা বাজাচ্ছে একদিকে কাঠি একদিকে, এটা হলো বাংলা ঢোল পুরো অবু ওই জিনিস। ওটাকে ঘরে নিয়ে এলাম, ঘরে নিয়ে এসে ভালো করে ইয়ে করে চেঁচে টেঁচে যেভাবে কাটতে হয়, কারণ যন্ত্রপাতি সবই আমার আছে, আমি তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিজে হাতেই তৈরি করে নিই।
1: আচ্ছা,
0: তো সেটা করলাম। করার পর তবলার দোকানে গেলাম, চামড়া লাগাতে হবে। তবলার দোকানে অনেকক্ষণ বসে এলাম, বসে দেখলাম ওরা তবলা চামড়াটা কিভাবে লাগাচ্ছে, কতক্ষণ জলে ভিজিয়ে রাখে, তারপরে কি ওরা পদ্ধতি করে, সেগুলো সব দেখলাম। দেখে ঠিক সেইভাবে নিয়ে এসে আমি ওই দুদিকে চামড়াটাকে আমি লাগালাম। লাগানোর পর মনে হলো আচ্ছা, একটা তো দড়ি দিয়ে টান থাকে আর একটা আংটা মতন থাকে রিংয়ের মতন, যেটা দিয়ে টানতে হয় তবে গিয়ে টাইট হয় আর টং টং টং টং করে
1: শব্দটা।
0: তা আমি তখন করলাম যে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পূজায় বহু পুরনো অনেক বছর, তো একটা সময় আমি আমার দাদা দুজনে মিলে ওই ঠাকুরের সাজ টাজগুলো ওই বাজার থেকে জড়ি চুমকি লেস টেস কিনে নিয়ে এসে করতাম। তো সেই একটা বান্ডিল বাক্সের মধ্যে আমাদের ঢোকানো ছিল প্রায় বহু বছর ধরে, ওটা রেখে দিয়েছিলাম। এতদিন বাদে কিন্তু দেখুন এটা কাজে লাগলো। সেখান থেকে সেই লেস জড়ি টড়ি সমস্ত কিছু বার করে কোনটা এখানে পারফেক্ট হবে সেইটা দিয়ে আমি কিন্তু ঢোলটা তৈরি করলাম। ঢোলটা যেই মুহূর্তে তৈরি করলাম, ও তারপরে তার সাথে আরেকটা ব্যাপার আছে, ঢোলটা যখন তৈরি করলাম করার পর মনে হচ্ছে আর একটু রুক্ষ রুক্ষ লাগছে, নারকলে মারা তো ঘষলে একটু রুক্ষ রুক্ষ লাগে, তাহলে এটাকে চকচকে সাইন কি করে করতে হবে, সাইনিং চাই আমার। তারপরে আমি কাঠের দোকানে গেলাম, যারা কাঠের মিস্ত্রি রয়েছে তাদের কাছে গেলাম। আমরা যে ঘরে ফার্নিচার ব্যবহার করি উডেন, সব কিন্তু পালিশ করা থাকে,
1: ঠিক।
0: তা আমি ওখানে বসে থেকে দেখলাম যে ওরা কিভাবে পালিশ করছে কি করছে। আমি বললাম এটা কি তোমাদের? বললো এটা একটা উডেন পালিশ। আমি বললাম এটা কি করো? বললো এমনি গালাফালা যখন হয়ে যায় লাগানো হয়ে যায় তারপরে এইটা লাগিয়ে যদি ঘষা হয় চকচক করে,
1: এটা কালো রঙের
0: তৈলাক্ত জিনিস। এলাম কোথায় পাবো? বললো তুমি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। হার্ডওয়্যারের দোকানে গেলাম, গিয়ে ওখান থেকে আমি বললাম, ছবি তুলে নিয়ে এসেছিলাম, ছবিটা দেখালাম, উডেন পালিশ নিয়ে এলাম। নিয়ে এসে ওর গায়ে লাগানোর পরে, তবে ওরা বলে দিয়েছিল তুমি একদিন হাত দেবে না, চেপে রেখে দেবে। তো এবার যখন আমি ঘরে নিয়ে এসে রাখলাম, রেখে লাগানোর পরে প্রায় একটা দিন প্রায় 24 ঘন্টা রেখে দিলাম, তারপর দেখছি যে দারুণ শাইনিং চকচক চকচক করছে। ওরা বললো যতক্ষণ তুমি একবার দুবার তিনবার জল লাগলো ওই শাইনিং কিন্তু তোমার যাবে না, যা আছে একদম হবু থেকে যাবে এটা, আর খালি একটুখানি শুকনো নাকড়া দিয়ে মুছে দিলি আবার চকচক। এই হচ্ছে আমার শুরু হলো। তারপরে এই করতে করতে আমি বললাম আরো কিছু করি, আরো কিছু করি, আরো কিছু করি, আর সোশ্যাল মিডিয়া দিতাম, তারা খুব রেসপন্স করতো, কারণ এমনিতে আমার ওই ইনস্ট্রুমেন্টগুলো কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বোতল তরঙ্গ কাঁচের এগুলো ভাইরাল হয়েছে, সব মানুষ আমাকে জানে চেনে যে ইনি নতুন নতুন কিছু জিনিস করেন, আর আমার করতে ভালো লাগে এগুলো।
1: আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে গানের যন্ত্রপাতি বানানোর আপনার একটা আইডিয়া রয়েছে?
0: একটা আইডিয়া আমার রয়েছে, আর সেই তার যন্ত্রপাতি সমস্ত রয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমরা ঘরে যে জিনিস ব্যবহার করছি ব্যবহার করার পর ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিস, তাহলে এটাও কিন্তু নারকল এমালা খেয়ে কিন্তু আমরা খোলটা ফেলে দিই। আরো কতগুলো জিনিস বলি আপনাকে, ধরুন একটা বীণা, সরস্বতী বীণা আমি তৈরি করছি, বীণা যেখানটা ওই সারগম যেটা করে সেটাকে আমরা রিড যদি ধরে নিই, এখানে আমি ব্যবহার করি, আমরা ঘরে টুথপিক ব্যবহার করি, এই টুথপিক গুলো কেটে কেটে কেটে কেটে কেটে কেটে কেটে ওখানে বসাই,
1: ঠিক
0: ঠিক আছে। এবার বীণার যে কানগুলো হয় যেটা তারটাকে টানা হয়, সেখানটা আমরা কি করলাম, আমি কি করলাম ওই আমাদের যে জেল পেন, জেল পেন তো ঘরে আমরা কি করি লেখা হয়ে গেল ফেলে
1: দিলাম,
0: তার ভিতরে তার কালি নেই, সেটাকে ছোট ছোট করে কাটলাম। আমার ইনস্ট্রুমেন্ট যতটা আমি দেখলাম এর সাইজটা কিন্তু ঠিক আছে, মানে বেশি মোটা না, এক ধরনের আঠা, তো
1: ওই বালতি প্লাস্টিকের বালতি ফুটো হলে বা ছাদ থেকে যখন টপটপ করে জল পড়ে ঠিক সেখানে লাগানোর জন্য পিচের মতো খানিকটা,
0: একদম একদম, তো ওই জিনিসটা ওই ওটার উপর লাগালাম আর এটাকে ঘষে খইয়ে ফেলা যায়। তো সেটাকে ঘষলাম, ঘষে দেখলাম একদম মাথাটা যেরকম কানগুলো গোল গোল হয় একদম গোল গোল, আমি আঠা দিয়ে টুক করে লাগিয়ে দিলাম,
1: মানে ওর মধ্যে নারকেলের মালা আছে, নিচেরটা বড়টা নারকেলের মালা আর বাকি আপনি যেসব আনুষঙ্গিক যন্ত্রপাতির কথা,
0: একদম যেগুলো আমরা ঘরে করে ফেলে দিচ্ছি
1: ফেলে দিচ্ছি
0: সেইগুলো দিয়েই করছি।
1: আচ্ছা, তো এগুলো যখন যন্ত্রপাতিগুলো যখন তৈরি হলো প্রথমের দিকে আপনি সোশ্যাল মিডিয়ায় দিতেন, সেগুলো লোকেরা খুব বাহবা দিত, তারপরে কি এটা কি আর বাণিজ্যকরণ হয়?

0: করেছে, মানে বাইরে বিক্রি করেছেন?
1: এখন কিন্তু কি বলবো, সোশ্যাল মিডিয়ার দৌলতে মোটামুটি আমার নিয়মিত কিন্তু মাল, আমার প্রোডাক্ট বেরোচ্ছে। কারণ শুধু ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই যেখানে আমার প্রোডাক্ট যায়নি। তারা ভালোবাসে এটা, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, বিভিন্ন শিল্পীকে তারা গিফট করে, আমারটা কিন্তু নতুনত্ব একদম তাদের কাছে লাগে। আরে নারকলের মালা দিয়ে সেতার খোল, নারকলের মালা দিয়ে তবলা, আমরা কাঠের তো সব ব্যবহার দেখেছি, কিন্তু নারকলের মালার ব্যবহার করে এই ধরনের জিনিস এই প্রথম। যেরকম আমি আপনাকে দুটো উদাহরণ দিই, আমার কাছ থেকে নিয়ে তারা পণ্ডিত অজয় চক্রবর্তী উনাকে নারকলের মালার তানপুরা উনাকে গিফট করেছেন, করে ওই ছবিও আবার আমাদেরকে পাঠিয়েছেন যে দেখুন দাদা,
0: মানে আপনার কাছে কিনে নিয়ে গিয়ে।
1: দেশের বাইরেও বহু জায়গায় গেছে, যেরকম কানাডাতে একবার গেছে, আমেরিকায় গেছে বেশ কয়েকবার, অস্ট্রেলিয়াতে গেছে বেশ কয়েকবার, আর ইংল্যান্ডে তো বহুবার গেছে। তবে কি, এরা সকলে কিন্তু প্রবাসী ভারত।
0: আচ্ছা, বাড়ি থেকে আপনি বিক্রি করেন কিভাবে, এটা পাঠান বা কিভাবে, মানে সেলিংটা কিভাবে হয়?
1: সেলিংটা হয় দেখুন, আমি তো সোশ্যাল মিডিয়ায় সব ভরসা, বিভিন্ন হস্তশিল্পের যে গ্রুপগুলো আছে আমাকে জয়েন করায়।
0: আপনার কি ওয়েবসাইট রয়েছে?
1: না, কিচ্ছু নেই,
0: এমনি সোশ্যাল মিডিয়া যেগুলো
1: একদম, আমরা সোশ্যাল মিডিয়া বলতে যা বোঝাই, তো হস্তশিল্পের প্রচুর গ্রুপ আছে, তারা আমাকে যুক্ত করেছে, সেখানে ফটো দিতে, মানে ফটো দিতে বলে, আমার তৈরি করা জিনিস সেগুলো দিলাম। এবার যার ভালো লাগলো, আপনার ধরুন ভালো লাগলো, আপনি আমাকে দাম জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে দামটা বলে দিলাম, তো এবার তখনই আমাদের মধ্যে চুক্তি হয়ে যায় কিভাবে আমরা
0: পাঠাবো
1: আর আপনি কিভাবে আমাকে টাকা দেবেন। তো সেটা ব্যাংক ডিটেলটা ওনাকে দিয়ে দিই, উনি টাকা পাঠিয়ে দিলেন, আমি বললাম যে অমুক দিন আমি কোরিয়ার করতে আপনার প্রোডাক্টটা আমি পাঠিয়ে বাই পোস্ট আপনার কাছে চলে যাবে, সে যেখানেই হোক। এইভাবে আমার সমস্ত মাল যায়, আমাকে নিজেরকে নিজের থেকে আমি এখনো অবধি কোথাও যাইনি মাল ডেলিভারি করতে। অনেকে এসছেন বাড়ি থেকে এসে দেখে নিয়ে গেছেন, এটা এটা অনেক অনেকবারই হয়েছে
0: বাড়ি থেকে বেশ কিছু।
1: হ্যাঁ, যেরকম আমি শ্রীরামপুর, তো ধরুন হাওড়া টু ব্যান্ডেলের মধ্যে যারা থাকে তারা আরো বেশ কিছু জিনিস দেখতে চায় আর কি, তারা সামনাসামনি একবার দেখেই ব্যাপারটা, তো সেরকম তারা এসেও নিয়ে গেছেন বাড়ি থেকে। এইভাবে এইভাবে চলছে এখন।
0: বাড়িতে আপনার কর্মচারী রয়েছে না, সবকিছু আপনারা নিজেরাই করেন?
1: বাড়িতে একটি ছেলে আছে, ছেলে রাখা হয়েছে যে আমাকে হেল্প করে, আর আমার ছেলে রয়েছে সে আমাকে হেল্প করে। ও যখন ও ছোট, এখন পড়াশোনা করছে, ইলেভেনে উঠেছে, ও যখন যেরকম সময় পায় তো আমাকে একটু হেল্প করে। এইভাবে তিনজনে মিলে টুকটাক টুকটাক করে চলে যাচ্ছে।
0: আচ্ছা, এই যে জিনিসপত্রগুলো যাচ্ছে বাজারে, যাচ্ছে লোকেরা কিনছে, কেউ শেখার জন্য আপনার কাছে আসে না বা কিভাবে বানাচ্ছেন, তাদের কোনো আগ্রহ আছে যে আমরাও এরকম শিখি, আমরাও এইভাবে কিছু ইনকাম করি, এরকম কেউ রয়েছে?
1: এবার আমি আপনাকে বলি, এটা কিন্তু একটা ব্যাপার আছে, যেরকম সব তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো অনেকে শিখতে চেয়েছে আমার কাছে যে দাদা আমাদেরকে শেখাবেন, আমি এই এই ধরনের জিনিসগুলো করি, কেউ ওই কুলো তৈরি করে, কেউ পুতুল তৈরি করে, এরকম তারা এগুলো শিখতে চাইছে। তো এই যখন আমি তাদেরকে ওইখানেই লিখে দিই কমেন্টসে, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, আমার সাথে যোগাযোগ করবেন, ওই ফোন নাম্বার ধরে তারা আমার সাথে যোগাযোগ করে। আবার কিছু মানুষ ওই ফোন নাম্বার ধরে আমার সাথে যোগাযোগ করছে, দাদা আপনার এই নতুনত্ব একটা জিনিস আপনি ওনাদেরকে শিখিয়ে দেবেন, তাহলে তো ওরাই মার্কেট করে ফেলবে, তাহলে আপনার সৃষ্টিটা তাহলে কি হবে? সে যদি পারে করুক না, আমি আমার মতন, প্রত্যেকের কিন্তু একটা মার্কেট আলাদা থাকে।
0: আজকে আচ্ছা, এই যে নারকেলের মালা কাঠের জিনিস বা মাটির পুতুল, নারকেলের মালা দিয়ে তৈরি জিনিসগুলোর বা নারকেলের মালার যে বিশেষত্ব, নারকেলের মালা আমরা ব্যবহার করব কেন, এর একটা উপযোগিতা কিছু রয়েছে কি?
1: নারকেলের মালা দেখুন, নারকেলের মালা কি বলবো, নারকেলের মালা এমনই একটা ইয়ে যেটা পুজোতে আপনার নারকেল ছাড়া কিন্তু চলবে না।
0: না ঠিক আছে, এটা পাওয়া যায়, কিন্তু আমি নারকেলের মালা ব্যবহার করবো না, কাঠ দিয়ে যদি বানানো যায় তাহলে আমি নারকেলের মালা ব্যবহার করবো কেন?
1: কাঠ দিয়ে তো খুব সহজ জিনিস হয়ে গেল, কাঠ টেরা বেঁকা মোটা লম্বা যেরকম কাঠ নিলাম, ডাইসের মধ্যে ফেললাম, ছাঁজ হয়ে বেরিয়ে চলে এলো, এ তো সহজ।
0: কিন্তু নারকেলের মালা দিয়ে তৈরি করাটা অনেক কঠিন,
1: আর আমি কঠিন জিনিসটাই করবো। নারকলের মালায় কিন্তু কোনোদিন ঘুণ ধরে না, তার একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। আমার বাবাও তো একসময় সঙ্গীতজ্ঞ ছিলেন, তো তিনি আজ থেকে বহু বছর আগে, প্রায় না হলেও 70-72 বছর তার বয়স হয়ে গেছে, মাকে একটা পাউডার কেস করে দিয়েছিলেন নারকলের মালা দিয়ে। সেই পাউডার কেসটা ভাঙাচোরা অবস্থায় কিন্তু এখনো মা যত্ন করে রেখে দিয়েছে, তাতে কিন্তু একটুও ঘুণ ধরেনি, তার বয়স কিন্তু 70-72 বছর সেই পাউডার কেসটার।
0: তার মানে যে যন্ত্রপাতিগুলো আপনি বানিয়ে

0: ছেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজারে যেটা আপনি শোপিস হিসেবে ছেড়েছেন, সেগুলো প্রায় 70 বছর 80 বছর পর্যন্ত অবিকল থেকে যাবে
1: আরামসে। নারকলের মালা অমর হয়,
0: ঠিকই,
1: ওটার ভিতর তেল থাকে তো,
0: হুম হুম হুম,
1: যার জন্য ঘুণের কিন্তু কোনো চান্স নেই। আর যেটুকু অংশ আমার কাঠ ব্যবহার করি সেখানে এত সুন্দরভাবে রং আর পালিশ করে দেওয়া হয়, তাতে ঘুণ ধরার কোনো চান্স নেই। আর খুব ভালো কাঠ ব্যবহার করি যাতে ঘুণ ধরবে না।
0: ঠিকই, তো যেটা আমরা বলছিলাম, যারা শিখছে তাদেরকে আপনি শিখিয়ে দিচ্ছেন, কতজন শিখেছে বা তাদের কিরকম কর্মসংস্থান হয়েছে
1: এখন অবধি? ধরুন মোটামুটি আমি 10 জন তো হবেই, 10 থেকে 12 জন ছেলে মেয়ে সবাই বোধ, তাদেরকে শিখিয়েছি। তারা তৈরি করছে, তবলা তৈরি করে নিয়ে এসে দেখিয়েছে, সেতার তৈরি করে নিয়ে এসে দেখিয়েছে, তানপুরা তৈরি করে নিয়ে এসে দেখিয়েছে। আমি খালি বলেছি এখানটা এখানটা একটু এদিক ওদিক করে দাও, আবার একটা ফ্রেশ করো।
0: এবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এর বাণিজ্যিক দিকটা কেমন, কেমন ডিমান্ড রয়েছে বাজারে?
1: দেখুন, এটা তো একদম যারা আম জনতা যেটা বুঝি তাদের কাছে এটার কদর খুব একটা কিন্তু,
0: যারা রুচিশীল,
1: হ্যাঁ যারা রুচিশীল হস্তশিল্পের ব্যাপারটা বোঝে। এক, হস্তশিল্প কেন বললাম, দিন দিন কিন্তু হস্তশিল্পের কদর খুব বাড়ছে। টোটাল একটা জিনিস আপনি হাতে তৈরি করছেন, এর কিন্তু মূল্য পুরোপুরি একটা আলাদা। তো বহু যারা গান বাজনা ভালোবাসে, গান বাজনা ভালোবাসে সঙ্গীত প্রেমী, বিভিন্ন অনুষ্ঠান যারা করছে তারা নিজেরা নিচ্ছে, নিয়ে ঘরে সাজিয়ে রাখছে।
0: ঠিকই, মানে এটা রুচিশীল হলেও একটা ভালো মার্কেট রয়েছে,
1: খুব ভালো মার্কেট আছে।
0: এমনকি আপনি যেটা বললেন বিদেশেও রপ্তানি হচ্ছে, বিদেশেও চলে যাচ্ছে,
1: সবই প্রবাসী ভারতীয়তা,
0: সবাই প্রবাসী ভারত। তো আজকে আমাদের হাতে কিন্তু আর সময় নেই, আমাদের শেষ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যে ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে বিভিন্ন রকমের সঙ্গীতের যন্ত্রপাতি বানিয়ে স্বনির্ভর হওয়া যায়, এর একটা ভালো বাণিজ্যিক দিক রয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অতিথি সোমনাথ বন্দ্যোপাধ্যায়। দাদা, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় প্রতি সপ্তাহের সোমবার সন্ধে 7:10 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং তৃতীয় ও পঞ্চম শনিবার বিকেল 5:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 701। মেল করতে পারেন, মেল আইডিটা হল shilpbharatiair@gmail.com। আরেকবার বলছি, shilpbharatiair@gmail.com।

শুনলেন মজদুর মণ্ডলীর আসর, আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুরু হচ্ছে সঞ্চয়িত প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি ছবি গানের অনুষ্ঠান, ছবি নাম দিল তেরা দিবানা, শিল্পী মোহাম্মদ রফি।

0: হিন্দি ছবির গানের পর খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে, ফ্রান্স খেলবে ইরাকের বিরুদ্ধে। বিশ্বকাপের ম্যাচে আজ মিশর 3-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। গতকাল উরুগুয়ে কাবো ভার্দে ও বেলজিয়াম ইরানের মধ্যে ম্যাচ দুটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। লন্ডনে আগামীকাল FIH প্রো হকি লীগের ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার প্রথম বাজেটে খেলাধুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু 5:30। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আজ গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়বেন মেসি। বর্তমানে বিশ্বকাপে 16 গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে তিনি যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। প্রথম ম্যাচে মেসির হ্যাট্রিকের পর আশায় বুক বাঁধছেন বহু আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু 8:30। এদিকে আজ সকালের খেলায় মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে প্রথমে 15

0: 18 মিনিটে ফিন সারমার গোল করেন। এরপর মিশরের হয়ে মোস্তাফা জিকো 58 মিনিটে, মোহাম্মদ সালাহ 67 মিনিটে ও ত্রেজেগুয়েত 82 মিনিটে গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান। বিশ্বকাপ ফুটবলে গতরাতে গ্রুপ এইচের খেলায় মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে ও কাবো ভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে কাবো ভার্দেকে এগিয়ে দেয়। এরপর 44 মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও গোল করেন। এরপর কাবো ভার্দের হয়ে আবারও হেলিও ভারেলা গোল করে ম্যাচে সমতা ফেরান। এর আগে গ্রুপ জির ম্যাচে লস এঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম ও ইরানের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গ্রুপ এইচের খেলায় গতকাল স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দেয়। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসাল আল তাকমাকদি একটি গোল করেছেন যা আত্মঘাতী। এদিকে আগামীকাল বিশ্বকাপের 4টি খেলা। গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি হবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু ভোর 5:30। ভারতীয় সময় সকাল 8:30 সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে জর্ডন আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। পুরুষদের এফআইএইচ প্রো হকি লিগের ম্যাচে আগামীকাল লন্ডনে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে 7:00। ভারত 25 তারিখ ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরপর 26 তারিখ আবার পাকিস্তান ও 28 তারিখ আবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, নেদারল্যান্ডসে এফআইএইচ প্রো হকি লিগে ভারত 4 ম্যাচে 2টিতে জয় পেয়েছিল। প্রথম ম্যাচে তারা নেদারল্যান্ডসের কাছে 2-3 গোলে পরাজয়ের পর জার্মানির বিরুদ্ধে 3-1 গোলে জয়ী হয়। জার্মানির বিরুদ্ধে ফিরতি ম্যাচে 1-2 গোলে পরাজয়ের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচে 3-2 গোলে জয়ী হয় তারা। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার তাদের প্রথম বাজেটে খেলাধুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্পোর্টস ইউনিভার্সিটি গঠন, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, খেলোয়াড়দের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ীদের জন্য স্থায়ী পুরস্কার তহবিল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী রাজ্যে একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তোলা হবে। অ্যাথলেটিক্স, পেশাদার ক্রীড়া প্রশিক্ষণ, কোচিং এবং স্পোর্টস ম্যানেজমেন্ট মত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানের লক্ষ্য। এর জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এই প্রকল্পে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। শুধু পরিকাঠামো নয়, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে উৎসাহ দিতে পদক জয়ীদের জন্য বিশেষ পুরস্কার নীতির কথা ঘোষণা করা হয়েছে। গ্রাম ও মফস্বল স্তরে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে খেলো ইন্ডিয়ার আদলে রাজ্যব্যাপী কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চেতলা অগ্রণী সুইমিং ক্লাবের শিক্ষার্থী সাঁতারু ঋচিক চক্রবর্তীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, আজ সকালে 19 বছর বয়সী ঋচিক সুইমিং পুলে সাঁতার অনুশীলন করার সময় অসুস্থ হয়ে পড়ে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খেলার খবর আজকের মতো এ পর্যন্তই। পরের খবর রাত 10:00।
1: অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। প্রথম দক্ষিণ আধুনিক গান, প্রথমটি সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত ISSF জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও 4টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1,000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: শ্রী মোদী আরও বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1,000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসি ঢাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট

0: করে তোলার জন্য রাজ্য নিউ টাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
1: আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ি গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে, এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আজ জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
2: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়। ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদী জি ভি বহুত বড়ে পৈমানে পে সহযোগ কর রহে হ্যায়, ইসলিয়ে বিকাশ হো রহা হ্যায়।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16-25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের KGMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরও কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
3: घटना की उच्च स्तरीय जांच के निर्देश दे दिए हैं। प्रमुख सचिव गृह DGP मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए हैं कि घटना के कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे इसकी कड़ी कार्रवाई करें।
0: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণীর কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে

0: মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর টাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স এ কথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিংয়ের আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও চারটি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ খবর।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রবি কাপুর। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत तेजी से बढ़ती अर्थव्यवस्था होने के साथ ही भरोसेमंद विश्व शक्ति के रूप में उभर रहा है। स्विट्जरलैंड वार्ता में प्रगति के बाद अमेरिका ने ईरान के तेल निर्यात पर 60 दिनों के लिए प्रतिबंध हटाए। ब्रिटेन के प्रधानमंत्री कीर स्टार्मर ने लेबर पार्टी में असंतोष के बाद इस्तीफे की घोषणा की। सांसद एंडी बर्नहैम अगले प्रधानमंत्री बनने की दौड़ में आगे। कतर में रास लाफान औद्योगिक शहर में हुए विस्फोट में भारतीयों सहित 13 लोगों की मौत। और फीफा फुटबॉल विश्व कप में आज रात अर्जेंटीना का मुकाबला ऑस्ट्रिया से। और अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत एक तेजी से विकसित अर्थव्यवस्था है और एक भरोसेमंद शक्ति बन चुका है। श्री मोदी ने आज नई दिल्ली में एक निजी मीडिया संस्थान द्वारा आयोजित शिखर सम्मेलन को संबोधित करते हुए ये बात कही। उन्होंने कहा कि पिछले 12 वर्षों में राष्ट्र प्रथम के सिद्धांत पर कई पहलें शुरू की गई हैं। श्री मोदी ने जोर देकर कहा कि राष्ट्र प्रथम आज भारत का सर्वोच्च मार्गदर्शक सिद्धांत है। प्रधानमंत्री ने कहा कि देश ने विकास और विनाश के चक्रों को देखा और सहा है। उन्होंने कहा कि भारत की चेतना में युगों का ज्ञान समाहित है। सरकार के 12 वर्षों के कार्यकाल का उल्लेख करते हुए श्री मोदी ने कहा कि लगभग 45,000 गांवों तक मोबाइल कनेक्टिविटी पहुंचाई गई है। उन्होंने कहा कि लगभग 75,000 बैंकिंग कॉरेस्पॉन्डेंट और 6,000 से अधिक डाकघर स्थापित किए गए हैं। विदेश मंत्री डॉ सुब्रमण्यम जयशंकर ने आज मंगोलिया के उलान बातार में मंगोलिया के राष्ट्रपति खुरेल सुख उखना से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में डॉ जयशंकर ने कहा कि पिछले साल श्री उखना की भारत यात्रा ने भारत मंगोलिया रणनीतिक साझेदारी को मजबूती प्रदान की थी। डॉ जयशंकर ने कहा कि वे मंगोलिया के राष्ट्रपति के इस विचार से पूरी तरह सहमत हैं कि सबसे बड़ी मित्रता आध्यात्मिक मित्रता होती है। उन्होंने मुलाकात

এতক্ষণ শুনলেন আম্রপালি ছবির গান। পরের ছবির নাম হাম দিল দে চুকে সনম। এই ছবি থেকে সবকটি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি ও মোহাম্মদ সালামত।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনছিলেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে, প্রথমে আম্রপালি পরে হাম দিল দুক যুগে সনম ছবির সব গানগুলি। সঞ্চয়িত প্রচার তরঙ্গে এখন জানিয়ে দিই রাত্রিকালীন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার জন্য বলা হচ্ছে যে অংশত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ও বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 98%, সর্বনিম্ন 87%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.003 মিলিমিটার। সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান আগামী 24 ঘন্টায় তাদের জন্য বিশেষ কোনো সতর্ক বার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 রয়েছে সুবদ্ধ সঙ্গীত। কাল শুনবেন রৌদ্রবীণা, শিল্পী ওস্তাদ আসাদ আলী খাঁ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শ্রীরাধা গুপ্ত, লাভ করবেন সিধারা গুপ্ত। 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শোনাবেন শুভ্র রায়। 7:10 যুবপাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী। 8:30 নজরুলগীতি শোনাবেন শ্যামল মুখোপাধ্যায়। 8:45 পুরাতনী গান শোনাবেন শ্রাবণী মণ্ডল। সকাল 9:00 লোকগীতি অন্তর মুখোপাধ্যায়ের কণ্ঠে। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্ত নন্দী। 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান শুনে তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:15 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত। 5:20 ঔরবাসী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশন। 7:10 শ্যামা সঙ্গীত শোনাবেন শ্রাবণী মণ্ডল। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে সুবাসিত, গান শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস, ইসুগুড়ি প্লাস্টিক মুক্ত পৃথিবী, এই নিয়ে বলবেন ডাক্তার হাসনাহারা খাতুন। 6:40 আপনার স্বাস্থ্য, বিকিরণ চিকিৎসার নবদিগন্ত প্রথম পর্ব, এ নিয়ে বলবেন ডাক্তার অরিন্দম চৌধুরী। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সম্মান দাস। 7:45 রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্তর কণ্ঠে। 8:00 জানাও জানা, স্মরণে পরণে অ্যাজেন্টিওনিং, এই নিয়ে বলবেন পঞ্চানন মণ্ডল।

পাঁচ মিনিটে আপনার গান শোনাবেন স্বপন কুমার শিকদার, আটটা কুড়ি মিনিটে উত্তরণ, দৃষ্টিশক্তিতে বিশেষ সক্ষম সুশান্ত সেটে সাক্ষাৎ নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, আটটা বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, নটায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি এবং তারপরে গানে গানে অনুষ্ঠানের শেষাংশ, সকাল দশটায় গানের ফেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র, এগারোটায় যৌবনী অনুষ্ঠান খেলাধুলো উপস্থাপনায় হিংসু ঘোষ ও সৌরিক ঘোষ, বেলা বারোটায় পুরাতন গান শোনাবেন শ্রাবণী মণ্ডল, বারোটা পনেরো মিনিটে লোকগীতি অন্তরম মুখোপাধ্যায়ের কণ্ঠে, বারোটা তেত্রিশ মিনিটে অনুজমির ধুনো ফসল কৃষি বনায়ন, এই নিয়ে বলেন ডাক্তার মৃন্ময় দত্ত, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, একটায় নির্বাচিত নজরুলগীতি, একটা পঁয়তাল্লিশ মিনিটে মাননীয় শো উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায়, দুটো তিরিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটায় রয়েছে ক্রীড়াঙ্গন, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন, এ নিয়ে বাইরে থেকে কট করে এনেছেন রতন কুড়ি উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা বিষয়ে সর্বেরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোকন কুমার সর্দার ও দুই শিক্ষার্থী, এরপর সাঁওতালি অনুষ্ঠান, ছটা আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে বীজ উৎপাদন ও সংরক্ষণ, এই নিয়ে সুদেশ নামাজা সাক্ষাৎকার নিয়েছেন স্বাগত মণ্ডল মল্লিক, সাতটা দশ মিনিটে তর্চা গান পরিবেশনায় শিবানী হালদার ও সহশিল্পীবৃন্দ, সাতটা তিরিশ মিনিটে সমীক্ষা, এ বোঝা কিসের বোঝা, এ নিয়ে বলবেন শর্মিষ্ঠা সরকার, আটটায় আজকের প্রসঙ্গ, রাত আটটা পনেরো মিনিটে রয়েছে শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, আটটা তিরিশ মিনিটে কথায় কাহিনী সুবর্ণকোলক রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রযোজনা রফিউদ্দিন, আটটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলা ছবির গান, নটায় শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, নটা তিরিশ মিনিটে শ্রবণী লঘুরসের কান্ডারি বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থপ্রদীম চট্টোপাধ্যায় ও রুমা ঘোষ, রাত দশটায় পাঁচিষ্ট বিষয়ক অনুষ্ঠান, রাত দশটা তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত, দশটা পঁয়তাল্লিশ মিনিটে নজরুলগীতি শোনাবেন শ্যামল মুখোপাধ্যায়, রাত এগারোটায় আধুনিক গান স্বপন কুমার শিকদারের কণ্ঠে, এগারো বাজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুমরীয় যাত্রা শিল্পী শান্তা কুণ্ডু, শুনলেন গীতাঞ্জলি ও সঞ্জয় দেবজাতঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা প্রজাতন্ত্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি, স্টুডিওর খুঁজে এখন সময় রাত বারোটা বেজে সাত মিনিট হয়ে ছাপ্পান্ন সেকেন্ড, জয় হিন্দ।